0: ভাইবে থাকে অসুস্থ থেকে বিন চৌকস
1: Jump, but you're telling me, yeah.